বিছর কবেলাই মা, বিছর কবেলাই মা, ঝংঝনি বাগানে খারে কলম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেল মলাই নেই ভুল সাত পরে পছি আমার লাইফ।

বিচর কবে লই মা, বিচর কবে লই মা, ঝংঝঙে বাগানে খরে কলম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেল মলাই নেই ভুল সাত পরে পছি আমার লাইফ।